অমৃত সার বিকাহ ভিক্ষুকাই মায়া মোহ পরম পুলি সতদার সু প্রীত লগাই এক উত্তম পন্ত সোনিয় গুরু সঙ্গত তিহি মিলন্ত জমত্রাস মেটাই

নির্বাণ অকাল মূরত অজুনী সৈপং গুরপ্রসাদ জিও ডরত হপড়া কেসিও করি পুকারো।